0: জনার্দন গাঙ্গুলির ছেলে তুমি?
1: আচ্ছা
0: সর্বতে কি দিয়েছিস?
1: আগে মুচকুন্দ ফুলের গোটা কথা পাপড়ি মেরে দিয়েছি।
0: বেশ বেশ, বাপের ব্যবসা ধরেছ। একদিন দেখিনি যে
1: পশ্চিমে ছিল প্রায় 20 বছর, এলাহাবাদ কানপুর লখনৌ। গান বাজনার শখ আমার একটু আছে, পশ্চিমে থাকতে অনেক শুনেছি, দরকার হলে নিজেই তবলা ঠেকা ঠেকা একটু।
0: তুমি তাহলে এসো।
1: আসবো।
0: ভাই আসছেন?
1: আচ্ছা হ্যাঁ কুজি।
0: নিমন্ত্রণ পাঠানো হয়েছে?
1: আমাকে সে সব ব্যবস্থা হয়ে গেছে।
0: মহিমকেও বলে দিও।
1: যাকগে, কিন্তু
0: সুদ করে টাকা আমার একমাত্র ছেলের উপনয়ন হতে পারে না তারা প্রসন্ন।
2: আচার্য আমন্ত্রণে বিনিয়োগ সাবিত্রে মে তদা অনু

0: জমিদার, জমিদারিরা আছে কি? সব তো ভেসে গেল। নদী কিরকম এগিয়ে আসছে দেখছো না? অমন সুন্দর বাগানটা বন্যায় ফাঁসিয়ে নিয়ে গেল।
1: বন্যা
0: ভুলে গেছো?
1: রায়বাড়ির দরজা খুলে দিয়েছিলাম, হাজার লোক আশ্রয় পেয়েছিল। আমার পুণ্যের বোঝাও কিছু কম নয় গিন্নি।
0: জানি, তবু ভয় করে, কাল জাদুর স্বপ্ন দেখেছি।
1: আর আমি কি দেখেছি জানো? দেবরাজ ইন্দ্রের জলসাগরে মাই ফেল হচ্ছে, রম্ভা গাইছে, উর্বশী নাচছে, আর মানবটা

0: যাচ্ছি বলতে নেই, বলতে হয় আস।
1: চ লক্ষ্মী, হয়ে থেকে দুষ্টুমি করো না।

0: গাঙ্গুলিতে নতুন বাড়ি তুই দেখেছিস নাকি রে?
1: আগে হ্যাঁ বুঝি।
0: কেমন দেখলি? কেমন বাড়ি?
1: হাল ফ্যাশনের বাড়ি, আমাদের রাজবাড়ির মতো শোভা নেই, নবদখানা নেই, বাড়া নেই, ও বাগান নেই, নাট মন্দির নেই, এই যেমন দ্বারা হয় আর কি।

0: বজরা ফিরেছে, কি হলো?
1: ঘূর্ণিতে পড়েছিল হুজুর।
0: কি বললে? ঘূর্ণিতে পড়েছে? কে বললে তোমাকে?
1: কালি ফিরেছে হুজুর।
0: কালি? আর কেউ? আর কেউ? চুপ করে আছো কারো, বলো না আর কেউ ফিরেছে কিনা।
1: ছোট কুমার,
0: খোকা, খোকা ফিরেছে? খোকা।

0: ছোটগিন্নির চাজিম চাজিমগুলো আছে তো
1: আহম্মদকে শুধু হুজুর
0: তাকে বল ছোটগিন্নিকে খুব ভালো করে সাজিয়ে দিতে গাঙ্গুলি বাড়িতে যাবে আর নায়েবকে আমার কাছে পাঠিয়ে দেয়।

0: ব্যবস্থা হয়েছে?
1: আগে শহরে একবার লোক পাঠাতে হবে হুজুর।
0: কেন?
1: আর তো ফুরিয়েছে, মোমবাতিও নেই, আর তাছাড়া জলসায় যারা আসবেন তাদের আদর আপ্যায়নের জন্য।
0: রহমতকে পাঠিয়ে দাও, তুফানকে নিয়ে এখনই চলে যাবে।

0: ಹೇಳ್ತೇವೆ ಹುಡುಗಿ, ನೀವೀಗಲ್ಲ ಬಾತಿ, ನೀವೇ ಗೆಲ್ಲ
1: ಬಾತಿ,
0: ಸಬ್ ಬಾತಿ ನೀವೇ ಗೆಲ್ಲ
1: ಬಾತಿ, ತು ನಿಂತೇ ಹುಜು
0: সব বাতি
1: বাতি শেষ হয়ে গেছে হুজুর, এদিকে ভোর হয়ে এসেছে, ভোর হয়ে এসেছে হুজুর, এক্ষুনি সূর্য উঠবে,
0: সূর্য উঠবে
1: আচ্ছা হুজুর, আচ্ছা আমি চামড়ার পর্দাগুলো শেষ করি,
0: সূর্য উঠবে।

0: গন্ধ আসছে।
1: আপনি পারবেন না বুঝি, আপনি পারবেন না।
0: আমার শোয়ারের পোশাক
1: আপনি পারবেন না বুঝি,
0: আমার চাবুক